রুদ্র বড়ুয়ার কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতাৰ কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠের এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

0: It was the year 1962, during the Indochina War. To ignite the minds of people with patriotic fervor, Dr. Bhupen Hazarika wrote.
1: I won't be battle weary until the moment comes when the last enemy demon is slayed in my frontier.
2: ঝনঝনাই আজি ঝনঝনাই মোরা গণন জোয়ানর মারণাস গমগমাই আজি গমগমাই জয় প্রতীক্ষা ধ্বনি রে মোর রাষ্ট্র নিয়তির রূপ ধরি কাপুর শত্রুর বিদারিম বক্ষ করিল লোপন দিগভ্রান্ত নহও দিগভ্রান্ত নহও দিগভ্রান্ত নহও দিগভ্রান্ত
0: নহও. During this time, Dr. Bhupen Hazarika became the ultimate patriotic voice of the country. His heart was bleeding for the martyrs.

0: সিদ্ধার্থ বাবু, উঠক উঠক, আহক।
1: হব রাজেন্দা, মই ঘরলৈ যাম, আহিম আকৌ।
0: আরে মই জানো তো, উঠক, মই আপনার ঘরের সেইফালে যাম।
1: আপনি কারবাক নিব পারিলে হেতেন।
0: এ নাই নাই, মোর বেলেগ কাম আছে, উঠক উঠক। আজি তো অটো আনিব, মই খবর করেছিল এক দেড় ঘন্টার ভিতর হয়ে যাব।
1: আনিম, আজি সন্ধ্যা চলাম, অল্প দেরিলকে থাকিম। আজি
0: বেশি দেরিলকে থাকিব নালাগে।
1: নাই রাজেন্দা, বেশি দেরি নকরো।
0: সিদ্ধার্থ বাবু, আপনার পড়াশোনা কাম সব ঠিকমতে চলিছে তো?
1: চলিছে রাজেন্দা, চলাব তো লাগবই, করব লাগবই। এই কাম মানুষের বাবে করা কাম।
0: আপনার দেউতায় মানুষের বাবে কাম করেছিল, আর আপনিও মানুষের বাবে কাম করবলাইছে, এই কারণে তো আপনি আমার আপন সিদ্ধার্থ বাবু।
1: মই এটা কথা খুব বেয়া পাও রাজেন্দা।

0: হল সিদ্ধার্থ বাবু?
1: মোক আপোনালোক সবে কিয় বাৰু সিদ্ধার্থৰ লগত বাবু বুলি কয়, আপুনি বুলি কয়?
0: নাই নাই, বেয়া নাপাব সিদ্ধার্থ বাবু, পিছপৰা ভিতৰুৱা ঠাইৰ নিচলা মানুহৰ কাৰণে কাম কৰা মানুহ আপুনি। আপোনাক আমি আন মানুহতকৈ বহুত ওপৰৰ বুলি ভাবি বুকুত লৈ থাকোঁ, সেইকাৰণে হয়তো আপোনাক সিদ্ধার্থৰ লগত বাবু কৈ আপুনি বুলি কৈ আমাৰ কিবা এটা মানে বিৰাট ভাল লাগে। আমাক বাধা নিদিব সিদ্ধার্থ বাবু।
1: ৰাজেন দা, বেয়া নাপাব।
0: আপোনাক কি বেয়া পাম?

0: স্বাধীনতা আন্দোলন চলি থকার সময়ত যে সকলো সময়তে আশাবাদে কাম করেছিল তেনে নহয়। বিভিন্ন কারণত মাঝে মাঝে হতাশার ভাবে আন্দোলনকারীসকলক উদ্যমহীন করে উপেলাইছিল। তেনে সময়ত সেই হতাশার ভাব আঁতর করিবলৈ শিল্পী সাহিত্যিক বক্তাসকলে গ্রহণ করা উপায়সমূহর এটা আছিল অতীত গৌরব স্মৃতির মন্থন। তেনে পরিবেশতে ভারত স্বাধীন হওয়ার এবছর আগতে ভূপেন হাজরিকায় লিখিছিল,
1: ও মোর ভূয়াই, ও মোর ভনীতি, পুরনি অসমর আকাশখনিত গৌরবর পোহরৈ রমকে জমকে, সোনালী সরুবর তরা জিলিকে, লাৱনী মিচিকি হাঁহিটি চমকে, হাই হাই হাই হাই আজি নাই। সিখন আকাশত কলিয়া ডাৱৰে চাৰিওফালকে আৱৰি ধৰিলে, পোহৰৰ জিলিকনি নোহোৱা কৰিলে, হাই হাই হাই হাই আজি নাই। পুৰণি মূলাৰে হাঁহ নাইকিয়া ৰাধিকা জয়াৰে ধৰম বিনন্দিয়া নোহোৱা কৰিলে কিহে, শৰাই ঘাটতে সতৰুক খেদিলে, লাচিতৰ হেংদাং পিছলি পৰিলে, ধৰোতা নৰলে কোনো মোৰ ভূয়াই ঐ, ধৰোতা নৰলে কোনো মোৰ ভূয়াই ঐ, ধৰোতা নৰলে কোনো।
0: অসমত ব্ৰিটিছৰ বিৰুদ্ধে বিদ্ৰোহ আৰম্ভ কৰাসকলৰ মাজৰ এজন আছিল পিয়লি ফুকন। 1955 চনত এই পিয়লি ফুকনকে লৈ নিৰ্মাণ কৰা অসমীয়া ছবিখনৰ বাবে ভূপেন হাজৰিকাই লেখা গীতৰ কেইটিমানত স্বাধীনতা আন্দোলন আৰু ব্ৰিটিছৰ কুশাসনৰ ছবি অংকন কৰা হৈছিল।

চৌধুরী পরিয়াল। আজের পর আরম্ভ করা যোগেশ দাস রচিত এইলানী নাটকর প্রথম খণ্ড শুনিলে। রূপায়ণত আছিল রায়সাহেব চৌধুরী, গিরিশ চৌধুরী, বরপুতেক আনন্দ হরি ডেকা, সরুপুতেক বিনন্দ পুতুল্লাহন, প্রতাপ সিং সীতানাথ লহকর, প্রেমলতা মীরা দাস, পদ্মাবতী পুরবী শর্মা, প্রমীলা শ্যামীম আখতাল আর রত্নাবলীর ভূমিকাত সান্তনা বরদলৈ। নাটকর প্রযোজনা নীলু চক্রবর্তীর। এই নাটকর দ্বিতীয় খণ্ড শুনবলে পাব অহা দেওবারে আজির সময়তে।

মন্ত্রী আর ব্যবসায়িক নেতাসকলে অংশগ্রহণ করব। দুদিনিয়া এই সম্মিলন একৈশখন ব্রিক্স সদস্য রাষ্ট্র আর অংশীদার সদস্য রাষ্ট্র ব্যাংকিং বিষয়ক আন্তঃগাঁথনি ইন্ধন আর ডিজিটাল সামর্থ্য সন্দর্ভত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। আই ব্রিক্স সম্মিলনত অংশ লবলগিয়া সম্পদ নিধি পেনশন নিধি আদি কার্যালয় ১ ট্রিলিয়ন আমেরিকান ডলারতকৈ অধিক পুঁজি পরিচালনা করে। এই সম্মিলনত বিভিন্ন দেশের মাজত বিনিয়োগ বৃদ্ধি আর ব্রিক্স অর্থনীতির রাষ্ট্রসমূহের মাজত লেনদেন আর ডলারবিহীন নিষ্পত্তি সন্দর্ভত আলোচনা অনুষ্ঠিত হব। ইয়ারোপরি ভারতের UPI অর্থাৎ রাষ্ট্রীয় দ্রুত লেনদেন ব্যবস্থা আর ব্রাজিলর পিসককে ধরে কেন্দ্রীয় ব্যাঙ্কসমূহের ডিজিটাল মুদ্রার আন্তঃকার্যক্ষমতা বিষয়টো আলোচনা করা হব। ব্রিক্সর রাষ্ট্রসমূহে বাণিজ্যিক গতিশীলতা আমেরিকার পা শুল্ক সম্পর্কীয় হেঁচা আর উচ্চ ব্যয়ের সত্যি সমযোজন করার সময়তে এই সম্মিলন গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। ব্রিক্স অধ্যক্ষতা করা ভারতে এইবার 12 আর 13 সেপ্টেম্বরত নতুন দিল্লির ভারত মণ্ডপমত অষ্টাদশ শীর্ষ সম্মিলনের আয়োজন করেছে। এই সম্মিলনত ব্রিক্স রাষ্ট্রের নেতাসকলের অংশীদার রাষ্ট্র আর বিভিন্ন দেশের প্রতিনিধিসকলে অংশ লব। উল্লেখযোগ্য যে ভারতে ব্রিক্সর অধ্যক্ষতা করার

0: নেপালী অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক কাৰ্বি অনুষ্ঠান।
1: কাৰ্ডম লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু। বীৰতাৰ যুদ্ধ বীৰতা পঢ়িয়াবাং নীলিমদন সিং ৰংফাৰ। ভাইস প্ৰেচিডেণ্ট চি পি ৰাধাকৃষ্ণ নিনি প্ৰগ্ৰাম পাতি ৰেং পেন পিনি আছাম কেবাং আদাব গুৱাহাটী লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ ইণ্টাৰনেশ্যনেল এয়াৰপৰ্ট হালং নাংলিল আলাংলি গুৱাহাটী আলংকে দহুত শিক্ষা কালচাৰেল লাপেণ্টে পাব্লিক প্ৰগ্ৰাম কেপা দু হলং চেতং দুন প। ভাইস প্ৰেচিডেণ্ট গীতানগৰ কলেজ গল্ডেন জেবলি কেটালন কাৰ্চু আলং কে চেতং দুন আফান এয়াৰপৰ্ট পেন শ্ৰীমন্ত শংকৰদেৱা কলাক্ষেত্ৰ আলং দামল আনাৰ লোৱা পৰ আলাংলি গুৱাহাটী জ্যোতি বিষ্ণু ইণ্টাৰনেশ্যনেল কলা মন্দিৰ আলং কেপাটো শ্ৰীমন্ত শংকৰদেৱা হেল্থ ছায়েন্স ইউনিভাৰ্চিটি কনভকেশ্যন অমাই লং চেতং দুন ল ভাইচ প্ৰেচিডেণ্ট গাই পেনাপাটাব কামাখ্যা মন্দিৰ দাম্প বাংস অফি আলাংলি গুৱাহাটী ইউনিভাৰ্চিটি ইচি লং এ কে চম্পন আমাই লং চেতং দুন প আলাংলি হাল হাদাক চাৰ্লি বাং থান বাং ষ্টাপ লপেণ্টে কাপ্ৰে কাপ্ৰে কেথেকি ডিঙা তুমপেন চিংকি চেথান প আসাম আলং কেবাং আপ্রোগ্রাম কিজুরা ফি আলাংলি মেঘালয় রংসপি শিলং দাম্প হালাডাক আলাংলি সস্থান কনফারেন্স হল আলং কেপাডু ইসি কালচারের প্রোগ্রাম আলং চেতং দুম্প ভাইস প্রেসিডেন্ট কেহাই পেনাপদি ইনফল দাম্প হালাডাক আলাংলি মাই রং আলং কেডো আই এন এ মিউজিয়াম মাতে ওয়ার মেমোরিয়াল লাপেন্টে ইম্ফল সৈনিক স্কুল লাংচারি দাম্প বাংস অফি আলাংলি অরুণাচল প্রদেশ আর সপি ইটানগর দাম্প আলাংলি কেবাং আদুসিয়ারনি অরুণাচল প্রদেশ এসেম্বলি স্পেশাল সেশন কেপাডু আলং চেতং দুন্প আলাংলি ইটানগর আলং কেডো জওহরলাল নেহরু স্টেট মিউজিয়াম আলং দামসি লাংচারি দাম্প মুনিং পেনকে ঠেক কেরে থানবাং কাংবাই আরন কেলার পাডুপ গুহাটি শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র আলং স্টেট গভর্নমেন্ট হায়ার এডুকেশন পেনটে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পেন কেপাডু টিচার্স ডে কেতালন কার্চু প্রোগ্রাম আলং সি এডুকেশন মিনিস্টার ডক্টর রনোজ পেগু পাটুমি বাংসলাম নিংজিল আলাংলি কিনিংজি কে স্টেট লেভেল থানবাং কাংবাই আফান নন পেন ডিস্ট্রিক্ট কমিশনার অ্যাপ এপ্রুভেল নাংপো আলাংলি কিনিংজি কে নং এ আফান কেচুনিংরি দুন থানবাং আটুম লো কেথান আপুথাক পিদু নাংপো মর্নিং পেন বাংসু আকিমিয়ারন পারিডেং পপু আলাংলি নিংজিল হাওয়ার আরলো আসাম পুলিশ পাতুমিয়া দা পেন অপারেশন কেপাডু হুট কাদুকাবে বাং ফারুকে থমরা থংকেপ আমনিত আফান কেচংথুই আফান নেবিং নাংপনল কাজিরঙা লং এস পি আটু মাই কেপাডু বাফি আসাম পুলিশ মুনিত আফান কাচংথুই আটুম আফান অপারেশন পাদুপনল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন কেথান কেপাচিনি পন আটেংসি হাওয়ার আরলো ইংকয় রাশির ক্যাব ডিস্ট্রিক্ট আলং বাংস অপারেশন পাডল লাপেন আপারটা পুলিশ আমেন পেন রাত আফান কাচুং থুই আটু মাপানটা অপারেশন পাডুপনল পুলিশ পেন অপারেশন কেপাডুপন হুদ লখিমপুর আলং বাংক্রেফো গুহাটি আলং বাংহিনী কামরূপ আলং বাং থং কেবরা কেথম বঙাইগাঁও আলং বাংক্রেহিনী মরিগাঁও লাপেন ধুবরি আলং বাং ট্রকসিসি গোয়ালপাড়া আলং বাংফো বজালি আলং বাং ফ্লি শিবসাগর লাপেন গোলাঘাট আলং বাংহিনী তিনচুকীয়া লং বাং ক্রেফো কাছাৰ লং বাং থং

লাকে আকাশ মানে গুহাটি মহাবাহু আংদেন কেচারি আবং ফুয়ানি ঘান আলু নাংদেন আলং আদন্থু আলুন আর্জিক সেনাং দানিয়াল ইংটি পেন কিলু আলুন আলাম থে সেংবে জাতি থা আর্জিক সেনাং আলাংলি পেন কিলুন লাবং সলুন

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহ অনুষ্ঠান পৰিচিতি।

0: আজি নিশা 9:30 জীবন আলীৰ যুগল বন্দীৰ অতিথি মঞ্জু বৰা আৰু দিলীপ বৰা তেখেতসকলৰ সৈতে কথা বতৰাত ভাগ লৈছে সীমান্ত বৰ্মা আৰু জিন্তী ৰাণী ডেকাই। অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা সীমান্ত বৰ্মাৰ। জীবন আলীৰ যুগল বন্দী আজি নিশা 9:30। এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু খন্তেক পাছতেই সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।
1: আপনি পরিবার কো দিজিয়ে সুরক্ষিত জীবন রুরাল পোস্ট লাইফ ইন্স্যুরেন্স RPLI কি লাইফ ইন্স্যুরেন্স পলিসিজ কে সাথ আপনি নজদীকি ডাকঘর সে আজ হি সম্পর্ক করে ইয়া indiapost.gov.in পর লগ অন করে।
2: এই কাহিনী হল এগারকি নার্সর আর তেওর অন্তরাত্মার। আহি গল দরমহা, এতিয়া নতুন কান ফুলি
3: নহয়, প্রথমে সঞ্চয়,
2: প্রথমে কান ফুলি।
3: শুন, প্রতি মাহে অল্প বসাও, অল্প বিনিয়োগ কর, আর অল্প ইমার্জেন্সির বাবেও হাস, যাতে হয়ে রয় টেনশন ফ্রি।
2: কিন্তু কান ফুলি কি হব,
3: যাবানে দিদিও ইনজেকশন?
4: RBI কয়
3: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
5: এই কাহিনী হল এগারী ফটোগ্রাফারর আর তেওঁৰ অন্তরাত্মার।
3: ও লাভলি, ওয়েল ডান,
5: বিজনেস লোন অ্যাপ্রুভড। এতিয়া স্টুডিও ডাঙর হব, নতুন ক্যামেরা, নতুন লাইটস, একে সময়তে নতুন কার এখন লই লওয়া, সেইটো লোনেরে নহয়, লোন লই লওয়া কামটোতে খটুয়া, সময়মতে EMI দি থাকক, ক্রেডিট স্কোর বড়াও, ভবিষ্যতে লোন সহজে লাভ কর। কার নলয় যদি মোর ফটোকে লই লওয়া, তুমি গুণ।
4: RBI কয়
5: বৃত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।

গিয়া অয়েল ইন্ডিয়া ফুটবল ক্লাব আর নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব দলের খেলুয়ে সকলক পরিচয় করা দিয়ার লগে লগে আজির খেলখন পরিচালনা করিব খেলপথারর মাজত থাকিব মণি প্রিন্স হাজরিকা আর সহকারী রেফারি ওয়ান এসিস্ট্যান্ট রেফারি ওয়ান মইদুল ইসলাম এসিস্ট্যান্ট রেফারি নম্বর টু জয়ন্ত দত্ত আজির খেলর চতুর্থ রেফারি নবজিৎ কলিতা আর আজির খেলর পঞ্চমগৰাকী রেফারি গোকুল দাস এইখন এই প্রতিযোগিতার ম্যাচ কমিশনার হয়েছে গৌতম কলিতা আজির খেলত প্রতিদ্বন্দ্বিতা করবলগিয়া অয়েল ইন্ডিয়া ফুটবল ক্লাবর খেলুয়ে সকলে সম্পূর্ণ রঙা জার্সি পরিহিত রঙা শার্ট রঙা প্যান্ট আর রঙা হুজ এই তিনটার সঙ্গে সম্পূর্ণ রঙা রঙর জার্সি পরিহিত করে খেলপথার খেলুয়ে গেলে অবশ্যই গোলকিপার সম্পূর্ণ নীলা জার্সিরে আজির খেলখনত অংশ লব মই অয়েল ইন্ডিয়া ফুটবল ক্লাব দলের হয়ে অংশগ্রহণ করবলগা খেলুয়ে সকলক শ্রোতা দর্শক রাইজক পরিচয় করা দিয়ে মূল দলের গোলরক্ষক অবিনাশ মেস জার্সি নম্বর 31 আর দলের রক্ষণ বিভাগের খেলুয়ে সকল হল দীপু গোহাই জার্সি নম্বর 23 সুদেম ওয়ারি এও দলের অধিনায়ক জার্সি নম্বর 30 টুপু ব্রহ্ম জার্সি নম্বর 24 দলের দীপজ্যোতি দৈমারী এও আন এগারী দলের রক্ষণ বিভাগের খেলোয় জার্সি নম্বর 29 দলের মাজ ভাগত খেলপথার সম্ভালিব তিমথি নার্জারি জার্সি নম্বর 38 জংমিন লুন কুকি জার্সি নম্বর 19 ঋতুরাজ মোহন জার্সি নম্বর 26 সুদীপ্ত কোঁয়র জার্সি নম্বর 16 এও আক্রমণ বিভাগের খেলোয় আক্রাং নার্জারি জার্সি নম্বর 15 অমন ছেত্রী জার্সি নম্বর 9 আর অইল দলের অতিরিক্ত খেলোয় সকল হল অতিরিক্ত গোলরক্ষক নবজ্যোতি ইয়ান জার্সি নম্বর 21 দলের অন্যান্য অতিরিক্ত খেলোয় সকল সুনীল মুর্মু কপিল বড়ো মানস প্রতিম গগৈ মন্দিলা রংমেই ফিরুজিৎ দহুতিয়া চিরণদীপ মরাণ জয়দীপ গগৈ সন্দীপ ঝালগা এই সকলে অইল ইন্ডিয়া দলক প্রতিনিধিত্ব করিব আর আজির খেলর আনটো দল নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবর খেলুয়ে সকলে সম্পূর্ণ বগা জার্সিরে খেলপথত এতিয়াও যদিও প্রবেশ করা নাই মই খেলুয়ে সকলক শ্রোতা দর্শক রাইজর হইতে পরিচয় করা দিয়েছো মূল দলের গোলরক্ষক রাজরূপ সরকার জার্সি নম্বর 1 আর দলের রক্ষণ বিভাগের খেলোয়াড় কণ্ঠৌজাম মেইতেই জার্সি নম্বর 5 শুভম পুনিয়া জার্সি নম্বর 4 রবমার কণ্ঠৌজাম জার্সি নম্বর 2 আর লোমসাম জুয়ালা জার্সি নম্বর 12 খেলপথারর মাঝভাগ সম্ভালিব মঙ্গৌমাং সৌথং জার্সি নম্বর 66 দলের অধিনায়ক মোহিত মণ্ডল জার্সি নম্বর 8 দলের আনগৰাকী মাঝভাগত খেলোয় ওয়াংখেম ডেনিশিং জার্সি নম্বর 6 দলের আক্রমণ বিভাগের খেলোয় সকল করিমায়ুম সায়েদ জার্সি নম্বর 9 সেইখম ফেলিক মেইটেই জার্সি নম্বর 11 আর দলের 11 নম্বর খেলোয় হচ্ছে তনবীর দে জার্সি নম্বর 10 নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব দলের অতিরিক্ত খেলোয়াড় হয়েছে গোলরক্ষক আদিল সমাজ টিএম লিউ থংবাম মোহাম্মদ শিবাল কেএম অথ্রিন্নম কেপি হেনথৈবা কেসাম ইরং বোসম অর্জুন মোহাম্মম আহম আর আনগৰাকী হয়েছে এম ডি নজিদ এই সকলে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব দলের হয়ে খেলত
অংশ

0: গ্রহণ করিব। যিকোনো মুহূর্ততে আজির চূড়ান্ত খেলার আরম্ভণি ঘটিব। আমি আশা রাখিছো যে আজির খেলখন এখন উন্নত মানের, যদিও বা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ক্লাব দলের খেলোয়ে সকল মূল দল নহয়, যদিও বা দ্বিতীয়টো দল প্রেরণ করেছে, তথাপিও আমি ভাবো যে নিয়মিয়া প্রশিক্ষণের মাজত থাকা দুইটা দলে আজি এখন আমাক সুন্দর আকর্ষণীয় আর উত্তেজনাপূর্ণ খেল উপহার দিব। দুই দলের খেলোয়ে সকল প্রতি আন্তরিক আমার শুভেচ্ছা থাকিল। আর কিছু সময়ের ভিতরতে আজির দুই দলের খেলোয়ে সকল আনুষ্ঠানিকভাবে খেলপথারত প্রবেশ করিব। সম্ভবত আজির মূল মানে অতিথিগী মুখ্য অতিথির আগমনের বাবে উদ্যোক্তা সকলে অপেক্ষা করেছে। আমার এই মুহূর্ত আমি লক্ষ্য করছো যে আনুষ্ঠানিকভাবে আমার আকাশবাণী কেন্দ্রের আমি প্রায় 20 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল। আমি ধারা বিবরণী শ্রোতা দর্শক রাইজর রাজ্যখনের এসময়ের ফুটবল খেল ইতিমধ্যে আমার সহযোগী ধারাভাষ্যকার মানে শ্রোতা দর্শক রাইজর জ্ঞাতার্থে জানাবলে পাই আনন্দ অনুভব করছো যে নরুরাম বর্মন ফুটবল প্রতিযোগিতার প্রথম বর্ষ 1977 সনত যেটা আরম্ভ হয়েছিল আর সেই বছরের চ্যাম্পিয়ন দল গুয়াহাটির নবজ্যোতি ফুটবল ক্লাব সেই সময় রাজ্যখনের অতি পরিচিত আর এটি যথেষ্ট আকর্ষণীয় খেল প্রদর্শন করা ক্লাব হিসাবে পরিগণিত হয়েছিল। সেই নবজ্যোতি ক্লাব দলের চ্যাম্পিয়ন টিমের গোলরক্ষকে আছিল আজি মূল সহযোগী ধারাভাষ্যকার জিতেন শর্মা ডাঙরিয়া। গতি আজি এই নরুরাম বর্মন ফুটবল প্রতিযোগিতার 46 সংখ্যক প্রতিযোগিতাত আমি উভয়ে আপনার শ্রোতা দর্শক রাইজ আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের মহাবাহুর জড়িয়ে আমি খেলার ধারা বিবরণী আপনার ওর কঢ়িয়াই নিবলে আমি চেষ্টা করিম। আর আজির খেলখনত বাবে ইতিমধ্যে আমি আটাই উৎকণ্ঠার অপেক্ষা করছো। খেলপথারত লাহে লাহে দর্শকর সমাগম ঘটিছে আর লক্ষণীয়ভাবে পুরুষের লগতে মহিলা দর্শকরও আগমন ঘটিছে। নরুরাম বর্মন ফুটবলে ইতিমধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বারাও স্বীকৃতিপ্রাপ্ত এইখান প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার সর্বভারতীয় স্তরত লৈ উন্নীত হওয়ার বাবেই আমি কেবাটাও সর্বভারতীয় প্রতিযোগিতার অংশগ্রহণ করা আজি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল আর অয়েল ইন্ডিয়া আমার মাটির দল, অয়েল ইন্ডিয়ায় আটাইতকৈ বেশি এই নরুরাম বর্মনের চূড়ান্ত খেলত অংশ প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করার অভিলেখও গড়ি থাকছে। 10 বারকৈ অয়েল ইন্ডিয়া ফুটবল ক্লাবে এই প্রতিযোগিতার বটা গ্রহণ করেছে। আর এই সুযোগতে মই পুনর্বার সতীর্থ জিতেন শর্মালে আগবাই দিছো।
1: ধন্যবাদ অপূর্ব ভট্ট। আমি দর্শকসকলের গেতার্থে ইতিমধ্যে অবগত করাইছো যে যিকোনো মুহূর্ততে খেল আজির চূড়ান্ত খেলখন আরম্ভ হব। বোধহয় উদ্যোক্তা সকলে তেওঁলোকৰ বিশিষ্ট অতিথির কারণে অপেক্ষা করে আছে। যিকোনো মুহূর্ততে ইতিমধ্যে আমি দূরত দেখা পাইছো যে গাড়ির রঙা লাইট জ্বলিছে, অর্থাৎ ঢিমিক ধামাকে রঙা লাইট এটা জ্বলি থাকার লগতে আমি এসকোর্ট পার্টি সেই রাস্তায় প্রবেশ করা দেখা পাই পেলায় আমি শ্রোতাসকলের লগে আমিও নিশ্চিত হয়েছো যে আজির খেলার বিশিষ্ট অতিথি বোধহয় কোনোবাজন আহি উপস্থিত হয়েছে। তেওঁলোকর কনভয় ইতিমধ্যে আমার স্টেডিয়ামের কাষর রাস্তাটোরে প্রবেশ করেছে। গতি তেওঁলোক খেলপথারত আহি উপস্থিত হওয়ার লগে লগে স্টেডিয়ামের অন্তর্ভাগত উপস্থিত হওয়ার লগে লগে যিকোনো মুহূর্ততে খেল আরম্ভ হব। ইতিমধ্যে নিজের ওয়ার্ম আপ সমাপ্ত করে দুয়োটা দলে চূড়ান্ত প্রস্তুতির কারণে গোল টাচ লাইনের বাহিরত নিজের নিজের অবস্থান গ্রহণ করেছে। দুয়োটা দলের খেলোয়ে সকলক ইতিমধ্যে আমি দেখা পাইছো যে নিজের নিজের প্রশিক্ষক আর কর্মকর্তা সকলে শেষবারের কারণে খেল সম্পর্কত চূড়ান্ত নির্দেশনা প্রদর্শন করে আছে, প্রদান করে আছে। আমার বাঁওফাল অর্থাৎ পল্লা রোড একাদশ পল্লা রোডের ফালে ইতিমধ্যে

এন্ট্রি বক্সর সোঁফালে আর বাঁফালে থাকা সম্পূর্ণ দর্শকরে ঠা খাই পড়ছে, অন্য হাতে সোঁহাতে পশ্চিম চামতা এন্ডর ফালে থাকা গ্যালেরিটো খুব কম হে ঠাই আছে, কিন্তু বাঁফালে পল্লা রোডত থাকা গ্যালেরিত ইফালে দর্শকর এতিয়াও দর্শকে ক্রমাগতভাবে লানি নিশিগাইছে। আর আমার সম্মুখত বহি টাচ আমার সম্মুখত থাকা টাচ লাইনের কাষতে ইতিমধ্যে যথেষ্ট ক্রীড়া সংখ্যক রাইজে উদ্যোক্তা সকলে পাড়ি দিয়া চকীত আসন গ্রহণ করেছে খেলবোর। লক্ষণীয় কথা যে আজির এই খেলখন উপভোগ করবলৈ কেবল পুরুষ সকলেই নহয় উঠি অহা নতুন প্রজন্মর খেলুয়ৈসকলৰ লগতে মহিলা সকলেও এই খেল উপভোগ করবলৈ অহাটো আটাইতকৈ গৌরবর বিষয় আর উৎসাহর বিষয়। আমার রাজ্যখনত ইতিমধ্যে ক্রীড়ায় এক নব্য রূপ ধারণ করেছে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যি এক পরিকল্পনা রূপে ভারতবর্ষই কমনওয়েলথ গেমসত যদরে নমিনেট করেছে, আহি থকা দিনত 2030 সনত ভারতবর্ষত কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হব গুজরাটত, আর সমান্তরালভাবে প্রতিখন রাজ্যতে ক্রীড়ার আন্তঃগাঁথনি উন্নত করে তোলার যি এক পরিকল্পনা সেই পরিকল্পনাক নব্যরূপ দিবলৈ সক্ষম হয়েছে অসমের যশস্বী জনদরদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়। চামতার দরে এই গ্রাম্যাঞ্চল এখন অত্যাধুনিক স্টেডিয়াম গড় লৈ উঠাটোয়ে ই তারেই চানিকি বহন করেছে। ইতিমধ্যে দুই দলের খেলুয়ৈ তথা খেল পরিচালক সকলের লগত আজির মুখ্য অতিথি ধর্মপুর বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রীযুত চন্দ্রমোহন পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে তেখেতে আনুষ্ঠানিকভাবে আজির এই প্রতিযোগিতা খেলপথার সমাজত উপস্থিত হয়ে উদ্বোধন হওয়া বলে ঘোষণা করিলে, আর কিছু সময়ের ভিতরতে নিশ্চিতভাবে ভাবে আজির খেল পরিচালকে সংকেত দিয়ার দি 46 সংখ্যক চূড়ান্ত খেলখনের শুভারম্ভ করব। এতিয়াও আমি লক্ষ্য করছো যে আমি আশা রাখিছো দর্শকর মনত একটা প্রচন্ড উৎসাহ। ইতিমধ্যে একটা ফটো সমূহীয়ভাবে এখন ফটো বাবে সকলে একত্রিত হয়েছে খেলপথারের ঠিক সমাজত, আর আমার অফিসিয়াল পেভিলিয়নের একেবারে সুকাশত অর্থাৎ টাচ লাইনের প্রায় 20 মিটার মান দূর আমি লক্ষ্য করছো আজির মুখ্য অতিথি শ্রীযুত চন্দ্রমোহন পাটোয়ারী, চামতা আঞ্চলিক ক্রীড়া সংঘর সভাপতি যতীন শর্মা ডাঙরিয়া, সম্পাদক বিকাশ ভট্টকে প্রমুখ্য করে কেবাগৰাকীও আজি সম্বর্ধিত হওয়া বিশিষ্ট ক্রীড়া সংগঠকর সৈতে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব আর অইল ইন্ডিয়া ফুটবল ক্লাবর একাদশর খেলুয়ে সকলের এখন সমূহিয়া ফটো ইতিমধ্যে তোলা হয়েছে। আর তার পিছতেই আমি ইতিমধ্যে উদ্যোক্তা সকলের জন্য আমাদের রাষ্ট্রীয় সংগীত বাজি উঠিব, কারণ এই প্রতিযোগিতাখন ইতিমধ্যে সর্বভারতীয় প্রতিযোগিতা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আমার ঘড়িত ইতিমধ্যে প্রায় 8:09 8:09 হয়ে গেল, আর এতিয়া রাষ্ট্রীয় সংগীত

ফুটবলে এক নতুন মাত্রা লাভ করক। আর একদরে এই যাত্রা অসম এক উল্লেখনীয় স্থানের অধিকারী হয়ে উঠক, সেই আশারে আজি সামতা আঞ্চলিক ক্রীড়া সংঘয় অনুষ্ঠিত করে অহা নরুরাম বর্মন সর্বভারতীয় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার এই 46 সংখ্যক চূড়ান্ত খেলর ইতিমধ্যে আজির মুখ্য অতিথিয়ে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করিলে। আর আমি লিখিছ রেফারিয়ে টস করেছে আর টসত অংশগ্রহণ করেছে অয়েল ইন্ডিয়া ফুটবল ক্লাব আর নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবে। আমি টসত অয়েলে টস ওন বাই দুই দলের অধীন নয়, টস ওন বাই ইতিমধ্যে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়ে গেল। আজির খেল পরিচালক মণি প্রিন্স হাজরিকা খেলপথার মজার আর লাইনত সহযোগ করব অ্যাসিস্ট্যান্ট রেফারি ওয়ান মৈদুল ইসলাম আর অ্যাসিস্ট্যান্ট রেফারি নম্বর টু জয়ন্ত দত্ত আর খেলার চতুর্থ রেফারি হয়েছে নবজিৎ কলিতা আর পঞ্চম রেফারি গোকুল দাস ইতিমধ্যে সাজু হয়ে উঠিছে। আর আমার প্যাভিলিয়নের কমেন্ট্রি বক্সর সোহাতে অর্থাৎ পশ্চিম সামতা এন্ডত রঙা জার্সিরে সৈতে অয়েল ইন্ডিয়া ফুটবল একাদশ আর আমার কমেন্ট্রি বক্সর বাঁফালে অর্থাৎ পল্লা রোড এন্ডত সম্পূর্ণ বগা জার্সিরে সৈতে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবর খেলুয়ে সকল। আর ইতিমধ্যে দুইগী সহকারী রেফারিয়ে দুই দিকত থাকা টাচ লাইনত নিজের নিজের স্থান গ্রহণ করেছে। আর আজির খেলর মূল রেফারি মণি প্রিন্স হাজরিকায় খেলপথার সকল দিক শেষবারের কারণে নিরীক্ষণ করেছে আর দুই দলের খেলুয়ে সকলে সমূহাভাবে সংকল্প গ্রহণ করাটা পরিলক্ষিত হয়েছে। সোহাতে সম্পূর্ণ রঙা জার্সিরে সৈতে অয়েল ইন্ডিয়া ফুটবল একাদশ আর এই অয়েল ইন্ডিয়া ফুটবল একাদশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। মানে আকো এবার শ্রোতা দর্শক রাইজর জ্ঞাতার্থে জানাব বিচার গোলরক্ষক অবিনাশ মেচ, রক্ষণ বিভাগের খেলোয়াড় দীপু গোহাই, সুদেম ওয়ারী, দলের অধিনায়ক টুপু ব্রহ্ম আর দীপজ্যোতি দৈমারী, খেলার মাঝভাগত থাকবে টিমথি নার্জারী, জংমিনুল কুকি, ঋতুরাজ মোহন, আক্রমণ বিভাগের খেলোয়াড় সুদীপ্ত কোঁয়ার, আকরাং নার্জারী, অমন ছেত্রী। ঠিক সেইদরে ইতিমধ্যে দেখা গেছে যে রেফারিয়ে ফার্স্ট কিক অফ করব অয়েল ইন্ডিয়া একাদশে আর অয়েলে একাদশে করব। ইতিমধ্যে বল পাতি লৈছে ঠিক সেন্টার স্পটত আর নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয় গোলরক্ষক খেল আরম্ভ হয়ে গেল। 46 সংখ্যক নুরাম বর্মন ভরণী আমন্ত্রণমূলক সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার ইতিমধ্যে আমার ট্রাস্ট লাইনের কাছত বল আহি পড়েছে অয়েল দলের 23 নম্বর জার্সি পরিহিত খেলো দীপু গোহাই। দীপু গোহাই বল তো খেলিছে আমার বিপরীত দীপু গোহাই পর সুদেম ওয়ারী, সুদেম ওয়ারী ভরিত বল, সুদেম ওয়ারীয়ে বলটো আগলে ঠেলি দিছে, সুদেম ওয়ারীর পর বলটো লই পাইছে জংমিনুলুন কুকি জার্সি নম্বর 19 আর বল এটা আমার বিপরীত দিকত থাকা টাচ লাইনত নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের রক্ষণ বিভাগের খেলোয়াড় এটা শুভম পুনিয়া, শুভম পুনিয়ার হাত ভরিত বল, শুভম পুনিয়া বলটো ঠেলি দিছে আর লাহেকে আহি পড়ছে পুনর্বার বল লই পড়ছে অয়েল দলে আক্রমণ লই বল সোমাই পড়ছে নর্থ ইস্ট ইউনাইটেড দলের হাফত। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দলের রক্ষণ বিভাগের খেলোয়াড় শুভম পুনিয়ায় খুব ভরে বলটো টাচ লাইনের বাইরে মারি পঠিয়াবলে চেষ্টা করেছিল যদিও বল বিপরীত দিকত থাকা গোল লাইন অতিক্রম করাত এয়া আজির খেলার প্রথমটো কর্নার আর প্রথমটো কর্নার কার্যকরী করবলৈ আগবাড়ি গেছে অয়েল ইন্ডিয়া ফুটবল ক্লাবর আক্রমণের খেলোয়াড় জার্সি নম্বর 23

0: मुख्य समाचार एक बार फिर। दिल्ली के सत्यनिकेतन इलाके में बहुमंजिला इमारत ढहने से 3 लोगों की मौत, जबकि 11 लोग सुरक्षित निकाले गए। अब भी कई लोगों के फंसे होने की आशंका, बचाव अभियान जारी। गृह मंत्री अमित शाह ने वर्ष 2029 तक भारत को नशा मुक्त बनाने के लिए 3 वर्षों की रूपरेखा जारी की। मादक पदार्थों के नेटवर्क को समाप्त करने की ये रणनीति 4 स्तंभों पर आधारित। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने युवाओं से स्वस्थ और अनुशासित जीवन जीने तथा नशीले पदार्थों से दूर रहने का आग्रह किया। विज्ञान और प्रौद्योगिकी मंत्री डॉ. जितेंद्र सिंह ने देश के बढ़ते स्टार्टअप इकोसिस्टम को महानगरों से आगे ले जाने का आह्वान किया। और भारत की पुरुष डबल्स जोड़ी सात्विक साईराज रंकी रेड्डी और चिराग शेट्टी ने चाइना मास्टर्स बैडमिंटन टूर्नामेंट का खिताब जीता। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আমি পুনৰ ঘূৰি আহিছোঁ খেলপথাৰলৈ আৰু খেলপথাৰত এতিয়া এই মুহূৰ্তলৈকে আমি যি 15 মিনিট সময় দৰ্শক শ্ৰোতা দৰ্শক ৰাইজক বিৱৰণী দিব পৰা নাছিলোঁ ৰাষ্ট্ৰীয় সংবাদৰ বাবে। ইতিমধ্যে নৰ্থ ইষ্ট ইউনাইটেড FC দলে খেলৰ 40 মিনিট সময়ত তেওঁলোকৰ জাৰ্চি নম্বৰ 66 পৰিহিত থং গৌমাং টৌথাঙে দিয়া এটা সুন্দৰ একক প্রচেষ্টায় দিয়া গোলের জড়িয়ে এই মুহূর্তলকে 2-1 গোলত আগবাড়ি আছে নর্থ ইস্ট। পুনর্বার বল সুমাই পড়ছে নর্থ ইস্ট ইউনাইটেড FC দলের আক্রমণ। 9 নম্বর করিম আইয়ুব সমেত জার্সি নম্বর 9 আর বিধি নিষিদ্ধভাবে নর্থ ইস্ট ইউনাইটেড FC দলের খেলোয়াড় বাধা দিয়ার বাবে আজির খেল পরিচালকে অইল একাদশের বিরুদ্ধে এয়া ডাইরেক্ট ফ্রি কিকর নির্দেশ দিছে। আর ডাইরেক্ট ফ্রি কিক নর্থ ইস্ট ইউনাইটেড FC দলের হয়ে কার্যকরী করবর কারণে আগবাড়ি গেছে তেওঁলোকৰ 10 নম্বর জার্সি পরিহিত তনবীর দে। আর তনবীর দের কাষতে আছে তেওঁলোকৰ 12 নম্বর জার্সি পরিহিত লামসাং জুয়ালা লামসাং জুয়ালা। আর ইতিমধ্যে আমি দেখিছোঁ যে অইল একাদশের খেলোয়াড়সকলে পেনাল্টি বক্সত তেওঁলোকে একটা প্রাচীর গড়ি তুলিছে আর প্রাচীরের বাবেই তনবীরদের তীব্র শট ভেদ করে যাব নোৱাৰিলে যদিও। আর লগে লগে রেফারি মন প্রিন্স হাজরিকায় দিয়া হুইসেলর জড়িয়ে প্রথমার্ধর খেলর সামরণি পড়ছে। আর প্রথমার্ধর খেলর ফলাফল নর্থ ইস্ট ইউনাইটেড FC দল 2 আর অইল ইন্ডিয়া ফুটবল ক্লাব 1। 46 সংখ্যক নরুরাম বর্মন ফুটবল প্রতিযোগিতার আজির এই চূড়ান্ত খেলত দুইটা দলে খুব সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। আর আগবা এই প্রতিদ্বন্দ্বিতার মতেই নর্থ ইস্ট ইউনাইটেড FC দলে 2-2 গোল সুন্দরভাবে কার্যকরী করবলে সমর্থ হয়েছে। আর তার বিপরীতে অইল দলে যে কোথাও ছন্দ হেরাইছে সেই কথাটো পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে খেলপথার প্রায় 18,000 অধিক দর্শক ঠা খাই পড়ছে। আমার দুই কাষে থাকা কভার্ড গ্যালারিটো ইতিমধ্যে সম্পূর্ণ দর্শক ঠা খাই পড়ছে। আজির খেলখনের 46 সংখ্যক নরুরাম বর্মন ফুটবল প্রতিযোগিতার এই চূড়ান্ত খেলত প্রথমার্ধত নর্থ ইস্ট ইউনাইটেড FC দলে 2-1 সুযোগত তেওঁলোক আগবাড়ি আছে। অইল দলে সুযোগ লাভ করেছিল যদিও ক্ষমতা স্থাপন করব নোৱাৰিলে। আর ক্ষমতা স্থাপন করব নোৱাৰাৰ জড়িয়ে কোরবাত যেনলোকে ছন্দ হেরাইছে, কিন্তু তার বিপরীতে নর্থ ইস্ট ইউনাইটেড FC ফুটবল দল যদিও বা আমি কইছিল যে এইটোর সেকেন্ড টিম, সেই সেকেন্ড টিমটিও কিন্তু অতি সুন্দরভাবে আর কারিকরিভাবে প্রশিক্ষিত এটা দলের খেল আমাক উপহার দিছে। আর আমি লক্ষ্য করছো যে দর্শকেও আজি চূড়ান্ত খেলত যে উঠা নমা খেলত যে আপডাউন বলে কয় সেই আপডাউনত

0: গোলরক্ষক অবিনাশ মেছে সেই বল আয়ত্ত করে লাহেকে ভরিরে ঠেলি দিছে তেওঁলোকৰ অধিনায়ক সুরেন ওয়ারিলৈ। আর সুরেন ওয়ারিয়ে সেই বল লাহেকে ঠেলি দি বিপদমুক্ত করেছে তেওঁলোকৰ এজন সতীর্থ খেলোয়ার জড়িয়ে। আমি দেখিবলৈ পাইছোঁ যে আমি পূর্বতে যেটো কথা কৈছিলোঁ যে অইল ইন্ডিয়ার দীপু গোহাঁই অর্থাৎ লেফট ব্যাক আর টুপু ব্রহ্ম এই দুয়োজন রক্ষণ বিভাগৰ খেলোয়াড়ের মাজত যেন বুঝাবুঝির কিবা অভাব, আর সেই সুরুঙারে বারে বারে এনি নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবে সেই সুরুঙারে বারে বারে রাইট ফ্ল্যাঙ্কেরে আক্রমণ করার যুযোগ সেই সুযোগ তৈয়ার করব বিচারিছে, আর তা দুবারকে সফলতা অর্জন করেছে। আর অলপ আগে পুনর্বার একটা সুযোগের সৃষ্টি করেছিল, আর গোলরক্ষক অবিনাশ মেছর তৎপরতার একটা নিশ্চিত বিপদের।
1: আকাশবাণী গুৱাহাটী নিশার আঞ্চলিক বাতৰিৰ সৈতে মই সংগীতা শর্মা। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনে লোকভবনত আজি সন্ধ্যা আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানৰ কার্যসূচীত অংশগ্রহণ করে। অনুষ্ঠানত অসমৰ সমৃদ্ধ পরম্পরাগত সংগীত আৰু নৃত্যৰ লগতে তামিল গীত নৃত্যৰ প্রদর্শন তথা দেশৰ সাংস্কৃতিক বিবিধতাৰ চানেকিৰে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়। এই কার্যসূচীৰ জৰিয়তে এক ভারত শ্রেষ্ঠ ভারত আৰু দেশৰ বৈচিত্ৰৰ মাজত ঐক্যৰ মনোভাব সুন্দরকৈ প্রতিফলিত হয়। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসৰ লগতে জ্যেষ্ঠ বিষয়া তথা বিশিষ্ট অতিথিসকলে এই অনুষ্ঠানত অংশগ্রহণ করে। দুদিনীয়া ভ্রমণসূচীরে অসমলৈ অহা উপরাষ্ট্রপতিগৰাকীয়ে আজি বিয়লি খানাপাৰাৰ জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত আয়োজিত শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ৰ সমাবর্তন অনুষ্ঠানত অংশ লয়। বিশ্ববিদ্যালয়খনৰ উপাচার্য অনুপ বর্মনে উদ্বোধনী ভাষণ দিয়ার পাছতে উপরাষ্ট্রপতিগৰাকীক সম্ভাষণ জনোৱা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই অনুষ্ঠানত ডিগ্রি আর ডিপ্লোমা লাভ করা ছাত্র ছাত্রীসকলক শপথ বাক্য পাঠ করায়। অনুষ্ঠানত উপরাষ্ট্রপতিগৰাকীয়ে রাজ্যের স্বাস্থ্য খণ্ডর অগ্রগতিক প্রশংসা করে নিচামুক্ত অসম গঢ়ার বাবে সকলকে শপথ বাক্য পাঠ করায়। তেওঁ লগতে ছাত্র ছাত্রীসকলক ডিগ্রি আর ডিপ্লোমার প্রমাণপত্র প্রদান করে। ইয়ার আগে আজি দিনের ভাগত উপরাষ্ট্রপতিগৰাকীয়ে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত আয়োজিত গীতানগর মহাবিদ্যালয়ের সোণালী জয়ন্তী উদযাপন অনুষ্ঠানত ভাগ লয়। উপরাষ্ট্রপতিগৰাকীয়ে কাইলৈ পুৱা কামাখ্যা মন্দির দর্শন করব। ইয়ার পাছত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের একটা প্রকল্পর আধারশিলা স্থাপন অনুষ্ঠানত ভাগ লব। বিশ্ববিদ্যালয়খনের অভিবর্তন কেন্দ্রত শিক্ষার্থী, অধ্যাপক, অধ্যাপিকা, কর্মচারী আর বিশিষ্ট নাগরিকর সঙ্গে মত বিনিময় করব। অসম ভ্রমণ সামৰি উপরাষ্ট্রপতিগৰাকী মেঘালয়ের রাজধানী শিলংলৈ রওনা হব। তাত সোচথাম প্রেক্ষাগৃহর একটা রাজহুয়া অভ্যর্থনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানত অংশগ্রহণ করব। উপরাষ্ট্রপতিগৰাকী পরহিলৈ ইম্ফললৈ যাব। মাইরাংস্থিত আইএনএ সংগ্রহালয় তথা যুদ্ধ স্মারক আর ইম্ফল সৈনিক বিদ্যালয় পরিদর্শন করব। ইয়ার পাছতে উপরাষ্ট্রপতিগৰাকী অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরলৈ রওনা হব। ভ্রমণের অন্তিম দিনা শ্রী রাধাকৃষ্ণনে অরুণাচল প্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশনত ভাগ লব আর বিধানসভা বিথিকা তথা সংগ্রহালয় পরিদর্শন করব। ইটানগর থাকা জওয়াহরলাল নেহরু রাজ্যিক সংগ্রহালয় আর শ্রবণ শক্তিরহিত তথা দৃষ্টিরহিত শিক্ষার্থীর থাকা দয়েপল মিশন বিদ্যালয় পরিদর্শন করব। সাংবাদিক ধনেশ্বর ৰাভাৰ ষষ্ঠবার্ষিক মৃত্যুতিথি আর সোঁৱৰণী বঁটা প্রদান অনুষ্ঠান আজি দিনজোড়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়। টংলার মিলনপুরত থকা শিলারায় ভবনত এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানত সাংবাদিক, সমাজকর্মী তথা ক্রীড়া সংগঠকগৰাকীলৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, স্মৃতিচারণ সভা আর বঁটা প্রদান কার্যসূচী অনুষ্ঠিত হয়। টংলা প্রেস ক্লাবে 2021 চনৰে পৰা সাংবাদিক ধনেশ্বর ৰাভাৰ স্মৃতি সজীব করে রখার উদ্দেশ্যে স্মৃতিচারণ সভা আর সোঁৱৰণী বঁটা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আহিছে। উদালগুৰির জ্যেষ্ঠ সাংবাদিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক গায়ত্রী ভট্টরায় আর টংলা অঞ্চলের ক্রীড়া সংগঠক জনাথ সাংমাক টংলা প্রেস ক্লাবে ফুলাম গামোছা, কিতাপর টোপোলা, স্মারক আর প্রশস্তিপত্র প্রদানের সম্বর্ধনা জ্ঞাপন করে। মরিগাঁওর লঠাবড়ীত থাকা নেহরু প্রাথমিক বিদ্যালয়ত পাঁচদিনিয়াকৈ অনুষ্ঠিত মুকাভিনয় আর নাট কর্মশালার আজি সামরণি পড়ে। মরিগাঁওর মুকাভিনয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগত মণিপুরের কেংলে মাইম থিয়েটার রেপার্টরি আর ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রালয়ের সহযোগত এই কর্মশালার আয়োজন করা হয়। জেলাখনের অর্ধ শতাধিক প্রশিক্ষার্থীয়ে এই কর্মশালাত অংশগ্রহণ করে। উস্তাদ বিসমিল্লা খা যুবব্রতা প্রাপক মুকাভিনয় শিল্পী মুকুন্দ নাথর তত্ত্বাবধানত কর্মশালাত মুকাভিনয়ত লোকনৃত্য আৰু সত্ৰীয়া নৃত্যৰ কিদৰে ব্যৱহাৰ কৰিব পাৰি সেই সম্পৰ্কে প্ৰশিক্ষণ দিয়া হয়। আজিৰ সামৰণি অনুষ্ঠানত মৰিগাঁৱৰ কেইবাগৰাকীও বিশিষ্ট

0: আহত হওয়ার ভাও ধরে, কিন্তু কেই সেকেন্ডমান পিছতে উঠি পুনর্বার দৌড়াদৌড়ি আরম্ভ করে। এয়া অষ্টমবারের কারণে আমি দেখা পালো একই নাটক, একই ঘটনার পুনরাবৃত্তি। আসলতে সময় পার করার কারণে অজুহাত লৈছে নে শারীরিকভাবে বিশ্রাম লওয়ার কারণে এই প্রচেষ্টা আরম্ভ করেছে আমি কব পড়া নাই। বল এটা পুনর্বার চিপ করে দিয়েছিল অইল ইন্ডিয়া দলের এজন খেলোয়ে বিপক্ষের গোল বক্সর মাজলৈ, কিন্তু সতীর্থ খেলোয়ে নিজের অর্ধত উপস্থিত নথকার কারণে বলে গোল লাইন অতিক্রম করে যাতে গোল কিক। আর এই সুযোগতে মই মাইক্রোফোন আগবাই দিছো মোর সহযোগী অপূর্ব ভট্টলৈ।
1: ইতিমধ্যে দ্বিতীয়ার্ধর প্রায় আমি লক্ষ্য করছো দ্বিতীয়ার্ধর প্রায় 18 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল, আর দ্বিতীয়ার্ধর 18 মিনিট সময়ত আজির খেলার প্রথমটো অফসাইড গোল হয়েছিল, আর সেই পিছত রেফারিয়ে সহকারী রেফারির নির্দেশত গোললৈ রূপান্তরিত নকৰি অফসাইড ঘোষণা করার লগেলগে বর্তমানলৈকে আজির খেলার ফলাফল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল অইল ইন্ডিয়া ফুটবল ক্লাবতকৈ 2-1 গোলের ব্যবধানত আগবাড়ি আছে। ইতিমধ্যে বল আহি পড়ছে আমার টাচলাইনের কাষত থাকা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হাফত, বল লাহেকে সুন্দর ক্লিয়ার করে লো আগবাড়ি গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের আক্রমণ বিভাগের খেলোয়াড়কে সেইখামি জার্সি নম্বর 11 আর লাহেকে বলটো ঠেলি দিছে নিজ দলের জার্সি নম্বর 6 ওয়াং খেম ডেনিশিং, জার্সি নম্বর 6 বলটো ঠেলি দিছে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লোমসাং জোয়ানা, আর বল প্যারালেল পাশে লই বল সোমাই পড়ছে অইল ইন্ডিয়ার হাফত, কিন্তু সুন্দরভাবে অইল ইন্ডিয়ার রক্ষণ বিভাগের খেলোয়াড় টুপু ব্রহ্মই বলটো সুন্দর নিজের নিয়ন্ত্রণ আনি আগলৈ মারি পঠিয়েছে, আর বল লৈ লেফট আমার বিপরীত দিকত থাকা লেফট ফ্ল্যাঙ্কেদি আক্রমণ রচনা করেছে অইল ইন্ডিয়া একাদশে। অইল ইন্ডিয়া একাদশলে ঋতুরাজ জংমিলুন কুকিয়ে বলটো লহকে ঠেলি দিছে মাইনাস করে দিছে দল সুদেম ওয়ারিয়ে বলটো পুনর্বার আগলে ঠেলি পঠিয়াইছে। হ্যাঁ, রাইট ফ্ল্যাঙ্কেদি আক্রমণ রচনা অইল ইন্ডিয়া একাদশর 9 নম্বর জার্সি অমন ছেত্রীর পুরা বল লাহে কাটলে ঋতুরাজ জার্সি নম্বর 23, কিন্তু গোল পোস্টর সম্মুখত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের রক্ষণ বিভাগের খেলোয়ে সুন্দরকে বলটা হেড করে ক্লিয়ার করে দেওয়ার পিছন পুনের বল আহি পড়ছে এতিয়া অবিনাশ মেস নয় রাজরূপ সরকারের হাতত, আর রাজরূপ সরকারে বলটো সুন্দরকে আগলে মারি পঠিয়েছে। বল আমার বিপরীত দিকত থাকা টাচ লাইনের পার হয়ে যাওয়ার কারণে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের 6 নম্বর জার্সি পীড়িত ওয়াং খেম ডেনিশিংয়ে দিয়া থ্রোইনরে বল বিপরীত দিকত থাকা টাচ লাইনের কাষত। এতিয়ালৈকে খেলার ফলাফল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2 অইল ইন্ডিয়া এফসি 1। আজির খেলখনত ইতিমধ্যে আমি দেখিছো প্রায় 20,000 দর্শক আহি খেলপথারর টাচ লাইনের পর আরম্ভ করে গ্যালেরি কভার্ড গ্যালেরি সকলতে ভরি পড়িছে। সঁচাকৈ এখন বড় আকর্ষণীয় আর উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেল অনুষ্ঠিত হয়েছে, দুইটা দলে সমানে যুঁজিছে। কিন্তু আজির খেলবিলাকত এটা কথা মন করা গেছে যে দুইটা দলে কিন্তু টোটেল ফুটবলের উপর গুরুত্ব আরোপ করেছে, পজিশন সলনি করে খেলিছে। আর সেই লেফট ল্যাঙ্কেদি আক্রমণ রচনা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বলের বাবে লেফট ল্যাঙ্কেদি আক্রমণ করেছে 11 নম্বর জার্সি পীড়িত সেইখামে পুনর্বার বল মারি অতি সুন্দরভাবে বাও ভরিরে মারি পঠিয়া বলটুয়ে অইল দলের সেকেন্ড পোস্টর নেটত গই স্পর্শ করার লগে লগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে 3-1 গোলের ব্যবধানত আগবাড়ি থাকিল। এটা জার্সি নাম্বার হেৰি আছিল ন 11 নয় নে
0: এটো আসলে আত্মঘাতী গোল, কারণ শুভন পুনিয়ায় বাঁ ভরি গোল লৈছিল অইল ইন্ডিয়ার, কিন্তু অইল ইন্ডিয়ার রক্ষণ বিভাগের

মধ্যে লাহেকে মাইনাস করে অইল দলের সাবস্টিটিউট গোলকিপার নবজিৎ আয়নলে ঠেলিছে। নবজিৎ আয়নে সুন্দরভাবে বলটা নিজের নিয়ন্ত্রণে আনি কালই মারিব চাই দিতে, কিন্তু বল যদিও মারি পঠিয়ালে আগলে লেফট ফ্ল্যাঙ্কত মারি পঠিয়াইছিল, কিন্তু বল সুন্দরভাবে নিজের আয়ত্তলে আনবলে সক্ষম হল। নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের লোমসাং জুয়ানা জার্সি নম্বর 12, লোমসাং জুয়ানার বল লো আমার বিপরীত দিকত টাচ লাইনের কাশত খেল, বল লাহেকে ঠেলি দিছে অইল দলের রক্ষণ বিভাগের খেলুয়ে দীপু গোহাইলৈ। দীপু গোহাইর বল আমার বিপরীত দিকত থাকা টাচ লাইনের কাশত থ্রো ইন, এয়া থ্রো ইন কার্যকরী করবর কারণে আগবাড়ি গেছে অইল ইন্ডিয়া একাদশের খেলুয়ে। আর ইতিমধ্যে আমার চতুর্থ রেফারিয়ে সাবস্টিটিউশনের বাবে সংকেত দিছে অইল দলের জার্সি নাম্বার 46 ন নম্বর নামিল আৰু বল পুনৰবাৰ আহি পৰিছিল। অইল দলে আক্রমণ রচনা করব চেষ্টা করেছে। 29 নম্বর অইল দলের জার্সি পরিহিত দীপজ্যোতি দৈমারিয়ে বল সুন্দরক মাজলে ঠেলি দিছে। আর বল পুনরবার নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের রক্ষণ বিভাগের খেলোয়াই রব মার্কস কণ্ঠৌ যাম জার্সি নম্বর 2, বল ইতিমধ্যে আহিবিলে বিপরীত দিকত থাকা অইল ইন্ডিয়া একাদশের গোল লাইন অতিবাহিত হয়ে যাওয়ার বাবে গোলকিক লাহেকে গোল রক্ষক আয়ানে নবজ্যোতি আয়নে লাহেকে ঠেলি দিলে নিজ দলের রক্ষণ বিভাগের খেলোয়াই। আর বল লো সুমাই পড়েছে অইল ইন্ডিয়া দলের 29 নম্বর জার্সি পরিহিত খেলোয়াই, লাহেকে সুমাই পড়েছে এ বল ঠেলি দিছে রাইট পুনর্বার মাইনাস বেক পাস করেছে। আর বেক পাসের বল পুনর্বার ঠেলি দিছে 26 নম্বর খেলোয়াই ঋতুরাজ মোহন। ঋতুরাজ মোহনে নামি খেলাটা পরিলক্ষিত হয়েছে। এয়া বল পুনর্বার সুমাই পড়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের হাফত, কিন্তু বল গোলকিপারে হাতে ধরার সলনি সু ভরিরে মারি পুনর্বার আগলে পঠিয়াই দিলে। বল আহি পড়েছে পুনর্বার অইল দলের মিডফিল্ডার আর বল লাহেকে পোস্ট করে দিছে সাবস্টিটিউট খেলুয়ে জার্সি নম্বর 26। পুনর্বার এয়া বলের বাবে অরিয়রি নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের 12 নম্বর জার্সি পরিহিত খেলক বিধি নিষিদ্ধভাবে বাধা দিবলৈ যাওয়ার বাবে অইল দলের জার্সি নম্বর 29-র বিরুদ্ধে। এয়া ডাইরেক্ট ফ্রি কিক, আর ডাইরেক্ট ফ্রি কিক কার্যকরী করবর কারণে রেফারিয়ে দিয়া সিদ্ধান্ত মর্মে এয়া নর্থ ইস্ট ইউনাইটেড দলের 4 নম্বর শুভম পুনিয়া লাহেকে বলটা ব্যাকপাস করে দিছিল গোলরক্ষকলে। আর গোলরক্ষকে পুনর্বার সু ভরিরে মারি পঠিয়ে দীঘলিয়া বল আহি পড়েছে সেন্টার সার্কুলত। সেন্টার সার্কুলত অইল দলের রক্ষণ বিভাগের খেলোয়াই সকলের ভরিত বল, বলটো কাঢ়ি নিবলে সক্ষম হওয়া নাই নর্থ ইস্ট ইউনাইটেড। লেফট ফ্ল্যাঙ্কে দিয়ে আক্রমণ রচনা একটা সুন্দর, রাইট ফ্ল্যাঙ্কে দিয়ে বলটো ঠেলি দিছিল অইল ইন্ডিয়া একাদশের খেলোয়াই। আর বল আহি পড়েছে অইলের 29 নম্বর জার্সি পরিহিত খেলোয়াই দীপজ্যোতি দৈমারি, সুন্দরভাবে মারি পঠিয়েছিল লেফট ফ্ল্যাঙ্কে দি, কিন্তু প্রথম ফার্স্ট গোল পোস্টর প্রায় 7 মিটার মান দূরদি বল গোল লাইন অতিক্রম করা এয়া গোল কিক। আর এই গোল কিক কার্যকরী করবলৈ আগবাড়ি আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের রক্ষণ বিভাগের খেলোয়াই, ভুল স্থানত পাতি লৈছিল এয়া গোল কিক। গোল কিক কার্য করলে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের গোলরক্ষকে লক্ষ্য করছো যে ইতিমধ্যে লাহেক বল আহি পড়ে বল সেন্টার সার্কুলের মাজত। নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলে অইলের বিরুদ্ধে এটা ইনডাইরেক্ট ফ্রি কিক কার্যকরী করবলে সুবিধা লাভ করেছে, আর ইনডাইরেক্ট মিসকন্ডাক্ট। আর লাহেকে বলটো গ্রাসশট মারি পঠিয়েছে ইতিমধ্যে, বল আহি পড়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি দলের সাবস্টিটিউট
খেলুৱৈ।

0: তেওঁলোকে মিস করিলে আর ইতিমধ্যে অনিচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে খেলখনের ধারা বিনষ্ট করার বাবে আজির খেল পরিচালক মণি প্রিন্স হাজরিকায় অইল দলের জার্সি নাম্বার 29 দীপজ্যোতি দৈমারীক সতর্কীকরণের নির্দেশ দিলে ইয়েলো কার্ড সকল আজির খেলার প্রথম কার্ড লাভ করেছে আর খেললৈ দ্বিতীয়ার্ধর খেলার বড় বেশি সময় নাই, কিছু সময়ের ভিতরতে খেল সমাপ্ত হব আর এতিয়ালৈকে হয়ে থাকা খেলার ফলাফল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 3 আর অইল ইন্ডিয়া এফসি 2, গতি 3-2 গোলের ব্যবধানত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল আজি 46 সংখ্যক নরুরাম বর্মন ফুটবলের প্রতিযোগিতাত আগবাড়ি আছে আর ঠিক সেন্টার সার্কেলর আমার সম্মুখতে থাকা সার্কেলর লাইনের ওসরে অইলর এগারী খেলোয়াড় বাগরি পড়াটা পরিলক্ষিত হয়েছে, যদিও বা ঠিক ইনজোর্ড হওয়াটাও পরিলক্ষিত হওয়া নাই, কিন্তু মানে বডি কন্টেক্টর বাবে একটা এডভান্টেজ পজিশনত গোল আর এয়া ফ্রি কিক মারি পঠিয়াইছে অইল দলের মোহিত মণ্ডলে সোঁ ভৰিৰে মারি পঠিয়াইছিল লেফট আউট পজিশনত খেলি থকা অইল দলের খেলোয়াড়লে। পুনর্বার বল এটা মিডফিল্ডত আক্রাং নার্জারী 15 নম্বর নার্জারীরপরা বল ইতিমধ্যে লৈ আগবাড়ি গৈ আছে আর বল ইতিমধ্যে বিপরীত দিকত থকা গোল লাইনের বাহির উলাই গেছে আর একটা নিশ্চিত গোলের বেহু রচনা করারপরা অইল ইন্ডিয়া ব্যর্থ হল। আর আমি লক্ষ্য করেছো যে এই মুহূর্তে আমার দ্বিতীয় বিপরীত দিকত থকা রাইট কর্নার পজিশন রাইট আউটর একেবারে সোঁহাতর কর্নার বিপরীত দিক কর্নার পজিশন কর্নার কিক আর কর্নার কিকটো সুন্দরভাবে পাঞ্চ করে উলিয়াই দিলে রাজরূপ সরকারে, বল যদিও বা পাঞ্চ করে দিয়ে উলিয়াই দিয়া বলটো পুনর্বার মারি পঠিয়াইছিল, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দলের দ্বিতীয়টো গোল পোস্টর বহুত বাহিরে উলাই গল। আর এই সুযোগতে মাইক্রোফোনটো আগবাই দিছো জিতেন শর্মা।
1: খেল শেষ হবলৈ বেশি সময় নাই, ইতিমধ্যে খেলার তীব্র উত্তেজনা আমি দেখাবলৈ পাইছো। আমি আমার সম্মুখত এটা সোঁফাললৈ এক কর্নার কিক অইল ইন্ডিয়ার সপক্ষত, কর্নার কিকর পৰা বল আহি পৰিছিলে তেওঁলোকৰ এজন খেলোয়াড় ভরিত, কিন্তু শেষ মুহূর্তত বলত ভরি লগাব নোৱাৰাৰ কারণে বলে গোল লাইন অতিক্রম করেছে। আর আমি দেখা পাইছো যে অইল ইন্ডিয়ার এজন খেলোয়াড় 22 নম্বর জার্সি পরিহিত ফিরঞ্জিত দহোটিয়াই সেই বল কেয়ার করব বিচাৰিছিলে, কিন্তু ফিরঞ্জিত দহোটিয়া খেলপথাৰত প্রবেশ করেছে। আর এই মুহূর্তে আমি দেখাবলৈ পাইছো যে খেলপথাৰৰ ভিতৰত এটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অইল ইন্ডিয়ার খেলোয়াড় সকলে রেফারি প্রিন্স হাজরিকাক মণি প্রিন্স হোক আগুড়ি ধরেছে, আর অইলর খেলোয়াড় সকলক আমি দেখা পাইছো যে একেলগে বাইকেইখন খেলোয়াড় বিশেষকে সাবস্টিটিউট বেঞ্চত বহি থাকা খেলোয়াড়সকলে গৈ আমার রেফারি মণি আজির খেলার রেফারি মণি প্রিন্স হাজরিকা আর লাইন রেফারি জয়ন্ত দত্তক ঘেরি ধরেছে। আমার ঠিক সোফালে ঠিক কর্নার ফ্লেগর ওসরত পশ্চিম সামতা এন্ডত কর্নার ফ্লেগর ওসরত আমি দেখা পাইছো যে যথেষ্ট উত্তেজিত অইল ইন্ডিয়ার খেলোয়াড়সকলে রেফারিক আগুড়ি ধরেছে। ইতিমধ্যে খেলা ঠেলি আরম্ভ আমি দেখাবলৈ পাইছো, অইল ইন্ডিয়ার সাবস্টিটিউট খেলোয়াড়সকলে ইতিমধ্যে রেফারিক আগুড়ি ধরেছে, দর্শকসকল যথেষ্ট উত্তেজিত আর যিকোনো মুহূর্তে খেলত বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হব পাৰে। আমার দর্শকসকলেও ইতিমধ্যে অইল ইন্ডিয়ার খেলোয়াড়সকলক ঘেরি ধরা আমি দেখাবলৈ পাইছো। সম্পূর্ণ বিধি নিষিদ্ধভাবে আর দৃষ্টিকটু হিসাবে অইল ইন্ডিয়ার খেলোয়াড়সকলে গৈ পেলায় রেফারিক ঘেরি ধরা আমি দেখা পাইছো, আর শারীরিকভাবে রেফারি মণি প্রিন্স হাজরিকাক অপদস্থ করার কারণে চেষ্টা করব লৈছিলে, কিন্তু শেষ মুহূর্তত আমি দেখা পালো যে কেগারকিমান খেলোয়াড় আনকি অইল ইন্ডিয়া দলের প্রশিক্ষক নিজে আগবাড়ি গৈ পেলাই রেফারিক আক্রমণ করার কারণে উদ্যত হয়েছিল। আর এতিয়া